0: মাখারু, কোকোনট, সোকোনট, ভিটা মিল্ক, বাটার ফ্রাইড, ক্রিম মিল্কি বাটার তথা ডাইজেস্টিভ হোল হুইট বিস্কিট।
1: হেরা হেরা হেরা ইউ হো হামরো চয়েস, কোটোকো ডাইজেস্টিভ র কুকি চাহাই নাইস।
0: অডগুরি
2: তপাই অইলে সুন্দে হুনুন্ছ রেডিও মধ্যপশ্চিম এফএম 91.4 মেগাহার্জ।